ইরো আকাশবাণী ইটানগর ডিব্রুগড় মচোসা দুবাসা জুলাই জুন জলিং রংখার সি তারিখ আর উরংজা বলাই বাজি খু মিনিট থরজাম মসো তংসা প্রোগ্রাম তো ফাই রুমরানু কোহং বাসিম কেউ নাম মচোসা মূপম নং আর বোল নং লক্সর নই ইন্টারনেশনাল ডে অফ ইয়োগা সকানপ সেরিয়ং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী প কলকাতাবং রেড রোড ম লক্সর নই ইন্টারনেশনাল ইয়োগা ডে সকান নং টংথক্র মূ নং পকান পফাং পরু রংনাপ মর্নিং এক্সারসাইজ তিয়ংত নং প্রাইম মিনিস্টার জাম নং হাজারপাত মহেন টংথকু রু আর পুরো ওকেশন নং প্রাইম মিনিস্টার মোদী র মসৌ ফান জুন জলিং রংখ্রাশি তারিখ সা প আর্থবং আখৌ জগা নং সা লু সা লংগেস ডে জাম্র আর ইয়োগা রাম ইরসা পলি কমুনিটি সরিং মোর প্রাইম মিনিস্টার ফান আর ইয়োগা প ফিজিক্যাল এক্সারসাইজ দায় জামু ম্র এস গ্রুপ মমন ইয়োগা প তকতং বংমু মোর প্রাইম মিনিস্টার মোদি ফান ইটানগর নং মচোসা লোক ভবন নং ইন্টারনেশনাল ডে অফ ইয়োগা প্রোগ্রাম নং স্টেট বং গভর্নর লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড কে টি পটনাইক নই স্টেট বং হেলথ মিনিস্টার বিউরাম বাগে টংথকু রু জিরো বং ইন্দিরা গান্ধী টেকনোলজিক্যাল এন্ড মেডিক্যাল সাইন্সেস ইউনিভার্সিটি র গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ ডিপার্টমেন্ট অফ ইউথ এফেয়ার্স জাম করুম রু পর প্রোগ্রাম পিয়ংত রু পর ওকেশন নং গভর্নর মসৌ ফান্ত নং এনশিয়েন্ট ইন্ডিয়ান ট্রেডিশন বং ইয়োগা প মসৌ মূকা নং বোল নং মানি র আর ওয়াসড অফ ম হেলথ নই ওয়েলনেস প্রমোট কুই মাম নং স্টেট বং গভর্নর কে টি পটনাইক র ইয়োগা ফর কমন হেলথ চ্যালেঞ্জেস বুকলেট লিগ প টংথক পার্টিসিপেন্টস হেম কুতো রু পরম তাবং ডিস্ট্রিক নংমন ডিস্ট্রিক এডমিনিস্ট্রেশন র লাকসর নই ইয়োগা ডে সকান পিয়ংত রু তাবং বং ওয়ান নাইনটি মাউন্টেন ব্রিগেড জাম করুম গালওয়া সংয়ং গ্যাটসো হাই অল্টিচুড স্পোর্টস স্টেডিয়াম নং পরসকান নং প্রোগ্রাম তিয়ংত প্রয়ু স্টেট বং ইন্ডাস্ট্রি টেক্সটাইল নই হ্যান্ডিক্রাফ্ট মিনিস্টার নিয়াতো দোকাম